অকয়া তুড়ি গর পুখুরি বাহাগর বান্দেলা উনাগর তালারে ইংগন দয়ে অমলি দিনা।